0: kisah mengenai seorang kota berwarna di Panunan Rapam oleh Likama di kasar berikut di saya milik berikut saya.
1: এটা কৃষি বন্ধুতা পর্যাবরণ মন্ত্রণালয়ের মনে কৈলালী রাবর্তী রেখো সম্বন্ধে চিত্র নেই ধান চন্দ্রের উপর বিকাশ করে এখানে কুকির খেতে কালাগে অনুদান তিনি নিলেন নয় প্রশ্ন পাবে স্যার সেই হিসেবে প্রায় নগরপালিকার সুযোগ আধিকারী স্ত্রী লাল কুমার শ্রেষ্ঠ

ফাইনাল প্রবেশ করাতে প্রতিস্পর্ধা হয়েছে। অস্ট্রেলিয়ালে আইসিসি মহিলা টি টোয়েন্টি বিশ্বকাপ উপাধি সাকু পাতা জিতে আজ রাজ্যে ভারত খেলবার ইংল্যান্ডের সাত উইকেটে হারাতে অস্ট্রেলিয়ালে ফেরিয়ে

বসেবো যে সুস্থ জীবন নাই। নিজনা রোগ ঝাঁটা ভরত যাহে দিনের জীবন খতম হই, সন্তুলিত খানা খাই, ব্যায়াম সব করি, ধূমপান মদিরা মাসে পুরো রহি, চলা ভরত নিয়ন্ত্রণ করি, আজ কাজে জীবন অধরা।

0: সাথে আইসা কথা বলো, আজকে তো আইসার তো সকল সুন্দর না, আজ আমি তৈরি চালু করব কাছে না তো পারে না ঠিক আছে কথা শুনছো
1: হ্যালো ইরানের সুখা জানি না পানি রসানি জমিন মুখ খুললে দাদা পাখি বা পিলে খাতে কথা বলি দাদা পড়াকে নামে জমিন কাছে দোস্তা লাগছে পৈরো কাছে না হবো
0: পৈরো কাছে লক্ষ্য বলছেন না বাড়িব আমি তো পৈরো নিশ্চয় করি রাখো সবচেয়ে কথা সচেতন তো পৈরো জানি সংখ্যা ঠাও হয়ে গেছে আগে
1: বলি পৈরো জানো পৈরে জমিন গুলি বাতা তত্ত্ব করে পুরো আগে জমি পানি

0: আপনার পরিবেশকে পুনরায় বাজে আমি ফিরে উপস্থিত হয়েছি পৃথিবীর তারকা নাকি আমি সবাই নমস্কার।
1: Channel at present. Details of all our services are at BBC.